0: মাটিতে এই মাটিতে জীবন এই মাটিতে জ নি বলনা ইসকো জ বলনা এই মাটিতে জীবন সবি জীবন জি কাছে জ কে নিচে বিন্দি লগা লেনা হ্যাঁ তো জীবন সবি আকি আকি দোবার আকি আকি আকি মোসিলো। अब पहला अंतर आएगा इसके बाद दूर आकाहार ये जो ना आका आकाश श को बोलते हैं वहां ह की तरह से तो आका ये ख और ह के बीच में आका खार भी नहीं आका हार भी नहीं आकाहार आकाहार लिखो दूर आकाहार রোহন কিয়োনু লাগে লাগে খাগর তলির খাগর খাগর খ নি বল না হ খাগর তলির খাগর মতলব समुद्र के तल में तो खागोर तोलीर मानिक कियो मानिक कियो नू मानिक कियो नू लागे लागे,
1: लागे, लागे।
0: इसके आ गया है आहा आहा মাটির বুকুত মাটির বুকুত মনোর মালতি বুটলো মনোর মালতি বুটলো ইসকে বাদ ফির ওই আ জায়গা এই মাটি রে মরো মতে ফির দূসরা অন্তর হ্যাঁ মনোর করোনি রে হুরর হুরর পাপরি রে পাপরি রে আজি ইতনা হো গিয়া না আগে হুকুমার থাপো না হুজুয়া হুকুমার থাপো না হু জুয়া আগে লিখা না হুন্দর হুদিনর হুদিনর নি খনি খ হুদিনর নতুন দৃষ্টি ইয়ে ট কো জরা ত জেসা বোলনা সফট করকে দৃষ্টি দৃষ্টি শনি সহি বোলনা দৃষ্টি দৃষ্টি কোনো না হুয়া আগে না আচ্ছা ঠিক আছে গানা শিখানা শুরু করতে হ্যাঁ স্বর দিয়ে জরা